0: Hello friends, we Samir and Nitin are thrilled to present aaj ke kalakar regional program dedicated to discovering and celebrating raw talent. Our mission is to provide a platform for gifted singers who have yet to receive the recognition they deserve. We aim to promote emerging singers from every corner of India and beyond, giving them the opportunity to shine on a global stage, sing, shine, and become a star.
1: হ্যালো লিস্টার্স অ্যান্ড আমার বন্ধুরা, আমি একটা নতুন ব্র্যান্ড নিউ প্রোগ্রাম নিয়ে আসলাম রেডিওতে। প্রোগ্রামের নাম হচ্ছে আজকে কলাকার বেঙ্গলি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নতুন নতুন বাঙালি সিঙ্গারসকে ইন্ট্রোডিউস করব আপনাদের জন্য। ভীষণ ভালো গান বাজনা হবে। তো আমাদের ফার্স্ট আজকে যে সিঙ্গারস হচ্ছে, ওনার নাম হচ্ছে মধুমিতা ফ্রম মুম্বাই। তো আমি বেশি কথা না বলে মধুমিতাজিকে ওয়েলকাম করি আর ওনাকে বলি কি একটা ছোট্ট দেখে ইন্ট্রোডাকশান তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, তাকে আমি ওদের ওনার গানগুলাকে এখানে প্রেজেন্ট করি। মধুমিতাজি, ওভার টু ইউ।
2: শুভ সন্ধ্যা, আমি মধুমিতা গুপ্ত ফ্রম মুম্বাই। আমি পাবাইয়ে থাকি। আমি আমার এখন আমি রিটায়ার্ড টিচার। আমার দুই ছেলে মেয়ে, তারা দুজনেই সেটেল অন্যান্য জায়গায়। আমি গান বাজনা নিয়ে থাকতে, শুনতে, করতে খুব ভালোবাসি, এটাই আমার ইন্ট্রোডাকশন।
1: ভেরি গুড মধুমিতাজি। আচ্ছা, আমি যদি আপনাকে দি বলি তো কোনো অসুবিধা আপনার হওয়া উচিত না?
2: একদম একদম দি বলুন আপনি।
1: ঠিক আছে মধুমিতা দি, তো আমি স্টার্ট করছি আপনার সবার থেকে। প্রথমে আমি একটা গান শুনি আপনার গলার। তো বন্ধুরা, ফার্স্ট সং ফ্রম মধুমিতাজি, হেয়ার ইট কামস।

0: বাহ, ভীষণ ভালো গলা, ভীষণ ভালো সং সিঙ্গিং। তো মধুমিতাজি, আমি কয়েকটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করি, আপনি প্লিজ আনসার করেন। আপনি ছোটবেলার সময়, মানে মানুষের একটা ড্রিম হয়, মানুষের একটা ইচ্ছা হয় কি আমি মানে ক্যারিয়ারে, ইয়া আমি এই জিনিসটা করতে চাই, ইয়া এরকম আমি হব, তো হোয়াট ইউ ডিসাইড?
1: অ্যাকচুয়ালি দেখুন, আমাদের সময় এত কিছু ডিফাইন কিছু থাকতো না। পড়াশোনায় আমাদের এখানে মানে আমার বাড়িতে একাডেমিক্স এর উপরে খুব জোর ছিল, তো লেখাপড়ায় খুব ভালো করব, এটাই আমাদের মানে আমারও এইটাই একটা ড্রিম ছিল যে লেখাপড়াটা যেন খুব ভালো করে করি। তার সাথে সাথে মিউজিক যেহেতু আমার প্যাশন ছিল, গান বাজনাটাও সাথে সাথে আমি শিখেছি ক্লাসিক্যালটা।
0: খুব ভালো, আর শুনে খুব ভাল লাগলো কি আপনি পড়াশোনার সাথে সাথে আপনার যে হবি ছিল মিউজিকের, ওইটাকেও আপনি মেনটেন করে চললেন, তো অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, আপনারা শুনছেন মধুমিতা দি ছোটোবেলায় থেকে নিজের পড়াশোনার সাথে নিজের হবিটাকেও মেনটেন করেছে। তো এখানে একটা আরেকটা গান আমি প্রেজেন্ট করছি ওনারই আওয়াজে।

0: ভেরি গুড। তো মধুমিতা জি, আপনার সাথে কথা বলে তো আমার অনেক ভাল লাগছে। আমি এখন জিজ্ঞেস করতে চাই কি আপনার মানে হিন্দি বা বাঙালি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে ইওর ফেভারিট সিঙ্গার, আর ওই সিঙ্গারটা আপনার ফেভারিট মানে কিসের জন্য, মানে হোয়াট ইজ দ্য রিজন?
1: দেখুন, আমরা ছোটবেলায় লতা মঙ্গেশকর এবং অন্যান্য সব সিঙ্গারদের আমি রেডিও শুনতে ভালোবাসতাম। তা আমি সঙ্গে সঙ্গে যখনই আমি ফ্রি থাকতাম, আমার একটা ছোট্ট ট্রানজিস্টার ছিল, তাতে আমি এই গানগুলো শুনতাম। হিন্দিটাই শুনতাম মেইনলি। লতা মঙ্গেশকর আমার খুবই প্রিয়, তবে শুধু যে ওনাকে শুনতাম তা নয়, আমি নানান সিঙ্গারদের মুকেশ, তলত মেহমুদ, আশাজি সবাইকেই শুনেছি। তবে লতার গান আমি সবচেয়ে বেশি গেয়েছি, কেননা

ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড, লতা দি সবারই ফেভারিট হবে। আর ডেফিনেটলি শি ইজ এ ইনস্টিটিউট বলেন, ইউনিভার্সিটি বলেন, তো ওনার থেকে অনেক লোকরা শিখেছে, ইভান আমিও শিখি, আমিও ছোটো মোটো গান করি, তো আমি লতাদির গানগুলাকে অনেক শুনি, ভালো করে একেবারে শুনি আর অবজার্ভ করি। তো বন্ধুরা, অনেক ভাল লাগলো, মধুমিতাজির ফেভারিট সিঙ্গার লতাদি হচ্ছে। তো মধুমিতাজি, আমি এখানে আরেকটা আপনার একটা গান প্রেজেন্ট করি, বন্ধুরা আপনার শুনেন আর কমেন্ট করবেন কি আপনাদেরকে এই প্রোগ্রাম আর এই গান কীরকম লাগছে, আমাকে জানাবেন। রেডিওর লিংকের মধ্যে ওখানে আপনাদেরকে নিজের কথা বলার জন্য, লেখার জন্য ওখানে অপশন আছে, তো আপনারা ওইটাকে ইউজ করবেন। তো নেক্সট সং

0: খুবই ভালো, খুবই সুন্দর গলা। তো মধুমিতাজি, আমি একটা জিনিস জিজ্ঞেস একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই কি আপনি যে এত ভালো গলায় এত সুন্দর আপনি গান করেন, তো নিশ্চয়ই কোনো ডায়েট মনে হয় মেনটেন করেন? যদি আমাদেরকে বলেন, আমাদের লিসনারদেরকে যদি বলেন, তো আমরাও ওই ডায়েটটাকে ফলো করে নিজের গলাটাকে অল্প একটু ভালো করি।
1: না দেখুন, সেরকম কিছু ডায়েট না, তবে হ্যাঁ, ছোটবেলায় তো সবই খেতাম। আমি একটু লাইট খাওয়া পছন্দ করি, যাতে অ্যাসিড

0: রিফ্লাক্স আর এইসব জন্য না হয়, সেই জন্য একটু টাইমলি খাওয়া, আর একটু ভাজা ভুজাটাকে একটু অ্যাভয়েড করা, এইটাই হচ্ছে
1: হুম হুম
0: আমার হিসাবে। ওইটাই মোটামুটি আমার মানে ওটা মেনটেন করলেই, আর নিজের একটু হেলথের উপরেও একটুখানি খেয়াল রাখতে হয়।
1: আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আপনি শুনলেন কি মধুমিতা জি নিজের লাইফ স্টাইলকে কেমন করে মেনটেন করে, স্পেশালি ফর সিঙ্গিং। তো বেশি ভাজাপোড়া যেন না খান আপনারা। আর আমার যা মনে হয় সিঙ্গিং রিহার্সালও অনেক ইফেক্ট দেয়,
0: রিয়াজ,
1: হ্যাঁ না, রিয়াজ যেটাকে
0: হ্যাঁ
1: বলে,
0: রিয়াজ খুব জরুরি, রিয়াজটা তো
1: অনেক
0: সত্যি
1: দরকার
0: জরুরি,
1: সত্যি।
0: একদম একদম একদম, আমি ওটা বলিনি আমি, কিন্তু রিয়াজটা রেগুলার, আর শোনা, গানটা শোনাও খুব দরকার,
1: হুম হুম হুম
0: গানটা গাওয়া আর শোনাটা দুটোই খুব দরকার, এরকম করেই আমরা শিখি।
1: ওকে গুড। তো মধুমিতাজি, আমি আরেকটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করি কি, এরকম যদি কোনো চান্স হয় আপনাকে কোনো সময়, যদি এখন ঠাকুর বলেন ইয়া এরকম কোনো চান্স হয় আপনার কি, ইউ হ্যাভ টু ফুলফিল ইওর থ্রি উইশ ইন ইওর লাইফ, তো আপনার উইশ গিলা কি থাকবে, কি আপনি চান নিজের লাইফে, কি এই তিনটা জিনিস যেন আমার হয়ে যায়?
0: সবচেয়ে আগে আমার মনে, আমি তো রিটায়ার, আমি বেশ মানে এখন কম বয়স তো নয়, আমার ভালোই বয়স হয়ে গেছে, আমি রিটায়ার তাই, কিন্তু আমি তাই আমার মনে করি যে আমার সবচেয়ে আগে স্বাস্থ্যটা, নিজের শরীর স্বাস্থ্যটা একদম ভালো থাকে,
1: হুম হুম
0: যাতে আমি অনেক কিছু এখনো করার আমার বাকি আছে,
1: হুম
0: আমি সেগুলো করতে পারি। তার সাথে সাথে আমার গলার যেন, আমি যা আমার গান, গানের জগতে তো জগতে এখনো অনেক কিছু দেবার আছে, আমি যেন সেটা দিতে পারি, যে ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেন, আমি গানের গলাটাকে ঠিক রাখতে পারি আর আমি দিতে পারি, এটা আমার সেকেন্ড উইশ। আর সবাইকে যেন আনন্দ দিয়ে যেতে পারি, এটা আমার থার্ড উইশ।
1: ভেরি গুড। তো বন্ধুরা, আপনারা শুনলেন কি মধুমিতা দির তিনটা উইশ, স্টার্টিং বলল কি শরীর স্বাস্থ্য যেন ওনার ভালো হয়, আর আমরাও প্রে করি, আর আমরাও চাই কি আপনাদের মতন সিঙ্গারদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে, আর আমাদেরকে নতুন নতুন গান আপনারা শুনান, আমাদেরও এটা খুব ভাল লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো আরেকটা একটা সং মধুমিতা দির আওয়াজে আপনারা শুনুন অ্যান্ড কমেন্ট করেন।

0: ভীষণ ভালো, ভেরি নাইস, পারফেক্ট অ্যান্ড ক্রিস্টাল ভয়েস। তো মধুমিতাজি, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যখন আপনি লাইফের মধ্যে যখন আপনি ফ্রি হন, ডেলি রুটিনের মধ্যে আপনার নিশ্চয়ই কোনো না কোনো হবি হবে যেটা আপনি করতে অনেক ভালো ভালোবাসেন ইয়া ইচ্ছা করে করার জন্য, তো এটা কি?
1: দেখুন, এখন নিজের অবসর সময় আমি ম্যাক্সিমাম গান বাজি, গান থাকি, গান শুনি। তাছাড়া আমি একটু বাগানও ভালোবাসি, যদিও ফ্ল্যাট বাড়িতে খুব বেশি কিছু অপরচুনিটি নেই, ছোট্ট একটা ব্যালকনি, তাও আমি ওর মধ্যে একটুখানি নিজের গাছপালাকে দেখতে ভালোবাসি। আর গান ম্যাক্সিমাম, ভালো সিনেমা দেখতেও ভালোবাসি আমি, ভালো বই পড়তে ভালোবাসি, এটাই আমার হবি।
0: ভেরি গুড। তো আপনি হিন্দি সিনেমা দেখেন ইয়া বাংলা?
1: একদম একদম তো যে কোনো ভালো সাহিত্য হলেই হলো,
0: তো আপনার ফেভারিট
1: হিন্দিও
0: অ্যাক্টর কে?
1: হিন্দি। এটা খুব কঠিন প্রশ্ন।
0: না, নিশ্চয়ই কোনো
1: এটা
0: না কোনো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হবে আপনার, যার মুভি দেখার জন্য আপনি ক্রেজি হন ইয়া চেষ্টা করেন টিভিতে ইয়া থিয়েটারে।
1: আমার ওয়াহিদা রেহমান আমার খুব প্রিয়
0: ওরে
1: অ্যাক্ট্রেস,
0: বাবা, ভেরি গুড,
1: আর
0: ভেরি গুড,
1: সুচিত্রা সেন,
0: বাবা,
1: সুচিত্রা সেন আমার খুব ভালো, সৌমিত্র, উত্তম কুমার তো সবারই
0: ভেরি
1: ফেভারিট
0: গুড চয়েস।
1: আমারও।
0: আর যদি নতুন অ্যাক্টরের মধ্যে যদি জিজ্ঞেস করি আমি, তো কে হবে?
1: নতুন একটা অংশুমান, আমি ঠিক হয়তো নামটা মনে করতে
0: আংশুমান
1: পারবো না।
0: খুরানা, ড্রিম
1: হ্যাঁ,
0: গার্ল,
1: অংশুমান খোরানা
0: ড্রিম
1: আমার
0: গার্ল গায়।
1: ভালো লাগে, ও গানও ভালো গায় আর অ্যাক্টিংও ভালো করে। আমি অতএব নামটা মনে করতে পারবো না, আজকাল অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসই কিন্তু ভালো করছে,
0: হুম হুম হুম
1: তো ভালো লাগে আমার, মানে যে কোনো ভালো সিনেমা দেখতে, ভালো ইয়ে করতে ভালো এলাম আরাম।
0: ভেরি গুড। তো বন্ধুরা, আপনি আপনারা শুনলেন মধুমিতা দির ফেভারেট অ্যাক্টার, ফেভারেট মুভিও আপনারা বললেন কি ওয়াহিদা রহমান, হ্যাঁ না, উত্তম কুমার, ভেরি গুড। তো আরেকটা সং হয়ে
1: শুকরিয়া
0: যায়,
1: শুকরিয়া।

0: খুব ভালো, খুব ভাল লাগছে আপনার সাথে কথা বলে, আপনার গানগুলা শুনে সত্যি অনেক ভালো গলা আপনার। তো আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই মধুমিতা দি, কি আপনার লাইফে কোনো প্রাউড মুমেন্ট, মানে সবারই হয় তো ন্যাচারাল আপনারও হবে, তো মোস্ট মানে প্রাউড মুমেন্ট আপনার লাইফে কি ছিল যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
1: এইটা একটু ভাবতে হবে। আমি পড়াশোনা চেষ্টা করেছি যাতে ঠিকঠাক মতন করি, ভালোই। এইটা ঠিক আমার মনে হয় আমার ছেলে মেয়েরা আমার জন্য সবচেয়ে বেশি আমাকে আনন্দ দিয়েছে। প্রাউড মোমেন্ট এই যে আমার ওরা আমার আমার ওদের কোনোদিন মনে নয়, আমার ছেলে মেয়েদের জন্য খুব তাড়াতাড়ি হয়েছে আমার জীবনে, আর ওরা আমাকে প্রচুর আনন্দ দিয়েছে। আমি ওদের মানুষ করতে আমার খুব ভালো লেগেছে, আমি খুব ইজি থেকেছি ওদের নিয়ে। আর যখন দেখি ওরা পেছন ফিরে তাকাই, দেখি ওরা খুব ভালো যাবে করছে, ওটা আমাকে খুব আনন্দ দেয়, আমার
0: ভেরি
1: খুব
0: নাইস,
1: ভালো।
0: ভেরি নাইস। তো বন্ধুরা আপনারা শুনলেন কি প্রাউড মোমেন্ট হচ্ছে মধুমিতার দির লাইফে ওনার ফ্যামিলি, ওনার বাচ্চা, আর যেই ওয়েতে উনি ইসে নিজের পরিবারকে একটা ভালো সময় দিল, দ্যাট ইজ ভেরি গুড প্রাউড মোমেন্ট ফর হার। তো আরেকটা সং তাহলে আমরা শুনি আপনার।

0: খুব ভালো। তো মধুমিতাজি, আমি আপনাকে একটা পার্সোনাল কথা কোশ্চেন আছে, যদি আপনি আমাকে আনসার করেন, কি আপনার জীবনের মধ্যে সবার থেকে ভালো গিফট আজ পর্যন্ত কে দিয়েছে, আর ওইটার রিজন কি ছিল দেওয়ার?
1: দেখুন, আমি একটু স্পিরিচুয়াল লাইনে আছি, তো আমার কাছে ম্যাটেরিয়ালিস্টিক এগুলো এত কোনো অত বেশি ইম্পর্টেন্স রাখে না। ঈশ্বর আমাকে সব দিয়েছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড, হি হ্যাজ গিভেন মি এভরিথিং। এখনো আমার মনে হয় আমি যা চাই তার আগেই আমি পেয়েছি। আমার জীবনটা এমনি করেই কেটে যাক, আমি তাতে খুশি। সবই সবই ওনার দয়াই আমার জীবনে। আজ পর্যন্ত আমি একটা ভালো ফ্যামিলি থেকে এসেছি, ভালো ফ্যামিলির মধ্যে আছি। আমার আশেপাশে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমার ভাই বোন, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে রেখেছে। এটা আমার কাছে একটা খুবই আনন্দের কথা। আর আমার মানে এটাই অ্যাকচুয়াল গিফট, এটা হচ্ছে আসল গিফট। বাকি ছোট মোটো ওগুলো তো নিজের জায়গা আছে।
0: অনেক ভালো
1: এটা
0: লাগলো
1: ইস
0: শুনে। কি আপনার পরিবারই আপনার গিফট হচ্ছে, আর আপনি ওনার সাথে মানে নিজের ফ্যামিলির সাথে থাকতে অনেক ভালোবাসেন, তো অনেক ভালো লাগলো এই কথাটা শুনে। তো বন্ধুরা, আরেকটা গান আমরা শুনি মধুমিতার দি আওয়াজে।

0: ভেরি গুড, ভেরি নাইস, ভেরি নাইস সিঙ্গিং। তো মধুমিতাজি, আমি আপনাকে জিজ্ঞেস করি, এরকম কোন গান আছে যে গানটা আপনার পার্সোনালিটিকে ডিসক্রাইব করে? মানে আপনি মনে করেন কি এই গানটা আমার পার্সোনালিটির উপরেই মানে হয়েছে, ইয়া পিকচারাইজ হয়েছে, ইয়া অরিজিনাল আমার এই গানটা আমার পার্সোনালিটিকে ডিসক্রাইব করে, এমন কোন গান?
1: সত্যি কথা বলবো, এটা একটা খুব কঠিন প্রশ্ন। কেননা মানুষের ইমোশনস তো আসে যায় নানান রকম, জীবনের সুখ দুঃখ নানান রকম ইমোশনস এর সাথে আমরা জড়িত। আমি হিন্দি বাংলা সব রকম গান শুনি, ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল। তো কোন একটা পার্টিকুলার গানে নিজেকে বেঁধে রাখা, এইটা একটু আমার মনে হয় এটা একটু মুশকিল ব্যাপার। তো যখন যেরকম কোন পার্টিকুলার টাইমে হয়তো কোন একটা গান ভালো লাগে, কোন একটা পার্টিকুলার টাইমে হয়তো অন্য গান ভালো লাগে,
0: জি,
1: তো এই প্রশ্নের সঠিক জবাব দেওয়া আমার কাছে একটু মুশকিল।
0: চলেন, কোনো সমস্যা নাই। তো আপনার এরকম কোন মানে এত ভালো পছন্দের গানের মধ্যে একটা গানকে সিলেক্ট করা, ডেফিনেটলি এটা অল্প একটু হার্ড থিং। এনিওয়ে, তো আমরা আপনার গলার আরেকটা গান শুনি।

0: সত্যি আপনার গান শুনে, আপনার গলা শুনে খুব ভালো লাগছে। আর আমি আশা করি কি আমাদের লিসনার্স বন্ধুরাও অনেক এনজয় করছে আপনার গান শুনে। তো নেক্সট কোশ্চেন আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, দিস ইজ সামথিং পার্সোনাল, আপনার কোনো নিকনেম আছে যে মানে বিয়ের প্রথমে ইয়া বিয়ের পরে আপনার কোনো নিকনেম হবে যেটা যদি আমাদের সাথে শেয়ার করতে
1: পারেন? বাঙালিদের আমার মানে সবারই একটা নিকনেম থাকে, আমারও একটা নিকনেম আছে, বুবুল। ওটা কোনো মিনিং তো নাই, হ্যাঁ বুবুল, সেটা আমার দাদার নাম টুনটুন, তার সাথেই আমার মানে মিলিয়ে নামটা রাখা বুবুল, কোনো মিনিং নেই এটার। আর আমাদের সবারই একটা করে নিকনেম থাকে,
0: হ্যাঁ বাঙালিদের যে নিকনেম গুলো থাকে ওগুলো
1: সবাই,
0: শুনতে ডাকতে অনেক ভাল লাগে।
1: হ্যাঁ
0: দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ মিনিং,
1: না না না
0: যেরকম
1: ঠিক,
0: যেরকম আমার কাজিনের নাম হচ্ছে টুম্পা, আর টুম্পার কোনো মানে নেই,
1: হ্যাঁ মিনিং
0: টুম্পার
1: একদম
0: কোনো মানে নাই,
1: একদম
0: কিন্তু যখন নাকি মুখ দিয়ে টুম্পা বলা হয় তো ইট সাউন্ডস ভেরি নাইস।
1: এক্স্যাক্টলি। আমি আমার ম্যাক্সিমাম মানে আমার ফ্যামিলিতে বা সব জায়গায় আমি আমার নিকনেম দিয়েই পরিচিত, ওটাই সবাই জানে, আমাদের বিরাট ফ্যামিলি। হ্যাঁ
0: তো বন্ধুরা, আপনারা আপনারা শুনলেন মধুমিতাজির নিকনেম, আর বাঙালিদের নিকনেম তো অনেক সুন্দর, অনেক ভালো থাকে, শুনতেও মজা লাগে আর ডাকতেও মজা লাগে। তো আরেকটা গান শুনি আমরা।

0: মধুমিতা জি, আপনার কোনো ফেভারিট কালার আর ওইটা ফেভারিট কিসের জন্য রিজাইন?
1: আমার সাদাটা বরাবরই খুব পছন্দের, সাদা রংটা আমি খুব ভালোবাসি পড়তে। আর পেস্টেল কালার, আমি ফন কালারটা আমি খুব পছন্দ করি, পশুরের রংটা আমি খুব পছন্দ করি। কিন্তু আমি সব রকম রঙের, ব্লুটা আমার খুব ফেভারিট, ইয়েলোটাও আমার ফেভারিট, তো
0: আচ্ছা,
1: এরকম সাদাটা সবচেয়ে বেশি আমার পছন্দ।
0: সাদা রং, আমি যা জানি সাদা রং যারা পছন্দ করে, দে আর ভেরি কুল, দে আর ভেরি পজিটিভ ইন নেচার, হ্যাঁ না, কোনো ঝগড়া ঝাটি করে না। এনিওয়েজ,
1: সেটা তো, হ্যাঁ।
0: তো আমরা আরেকটা গান আপনার গলার শুনি।

0: ভালো, খুব মিষ্টি গলা আমার সত্যি, আমি মানে আমার এত ভাল লাগছে আপনার গলা গান শুনে। তো ফাইনালি মধুমিতাজি, আমি আপনাকে বলতে চাই কি আপনি আমাদের লিসনার্সকে, আমাদের বন্ধুদেরকে কিছু বলতে চান অন এনি টপিক, স্পেশালি অন মিউজিক?
1: মিউজিক আমার কাছে মিউজিক একটা অক্সিজেন এর মতো।
0: বাহ
1: আমি
0: বাহ বাহ,
1: মিউজিক
0: ভেরি
1: ছাড়া
0: গুড।
1: বাঁচতে পারবো না। আমি মনে হয় না আমি আমার জীবন থেকে মিউজিক বার করে দিলে আর কিছু থাকে না।

0: মানে ঠিক আছে, সব যা যা নিজের কাজ সেটা তো নিজের জায়গায় আছে, কিন্তু গানটা আমাকে একেবারে, আমার মনে হয় আমি আমি যে বিরাট পুজো, আমি খুব একটা রিচুয়ালস এর মধ্যে যাই না, কিন্তু আমার মনে হয় আমাকে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করায় মিউজিক, মিউজিকের থ্রু আই এম কানেক্টেড উইথ গড, আর আমি যেন মনে হয় একটা অন্য ওয়ার্ল্ডে বিচরণ করছি। আমার কখনো মন খারাপ হলে বা কিছু হলে, মন ভালো হলে তো আমরা মিউজিক শুনি, মন খারাপ হলেও আমরা যখন মিউজিক শুনি আমার মনে হয় ওটা আমাদেরকে একটা বিরাট বড় সুদিং একটা ইয়ে দেয়। তো আমি গান শুনতে ভালোবাসি বরাবর, আমি সত্যি কথা বলতে বিয়ের পরে এত রেসপন্সিবিলিটি ছিল, ক্যারিয়ার ছিল, এইসব নিয়ে কেয়ার গিভিং রেসপন্সিবিলিটিস ছিল বলে আমি গানটা করতে পারিনি অনেক বছর। তারপরেও মিউজিক, বা আমি টিচিং জবে ছিলাম তো আমার গলাটাও একটুখানি নষ্ট হয়ে গেছিল, কিন্তু আমি প্রচুর গান শুনেছি,
1: হুম হুম
0: ডিফারেন্ট জনারের গান শুনেছি, বাইরে আমি ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল নানান রকম গান শুনেছি, নানান রকম গান আমি গেয়েছি, যখনই আমার সুযোগ পেয়েছি আমি গানটা গেয়েছি। আর আজকের গানেও আমার, আমি এই জন্যে আমার ডালিতে আমি নানান রকম গান ফোকও নিয়েছি, আধুনিকও নিয়েছি, আমি সব রকম গান গাইতে ভালোবাসি, আমি নিজেকে লিমিট করতে চাই না,
1: ভেরি গুড।
0: আর সেটাই আমার মনে হয় আমি বিজনেস এরও বলবো, গান শুনুন আর গান গান, এর চেয়ে ভালো আর বোধ হয় গিফট আর কিছু হয় না।
1: হ্যাঁ, আমিও এটাকে মানি কি ঠাকুর এই যে মিউজিকটা যে দিয়েছে, মিউজিক জাস্ট লাইক এ মেডিসিন, মানে আপনার কোনো রকমে যদি মুড হয়, ভালো হয় খারাপ হয়, মিউজিক ক্যান মেক ইউ হ্যাপি, মিউজিক ক্যান মেক ইউ হেলদি অলসো। আর এটা তো একেবারে ইউনিভার্সাল ট্রুথ কি মিউজিক সত্যি, মানে সব জিনিসের মধ্যে মিউজিক যদি হয় তো খুব ভাল লাগে। আর আমাদের মতন ছোট মোটো সিঙ্গার্স ইয়া আমাদের বন্ধুরা লিসনার্স, আমিও ওনাদেরকে সবাইকে বলতে চাই কি মিউজিক শুনেন, মিউজিক যদি মানে কোনো রকমের মিউজিক যদি হয়, মানে এটা না কি আপনি সিঙ্গারই হন, মিউজিক ইউ ক্যান প্লে মিউজিক অলসো, হ্যাঁ, জাস্ট লাইক এ
0: ইটস
1: থেরাপি,
0: লাইক এ থেরাপি। হ্যাঁ
1: মিউজিক জাস্ট লাইক এ থেরাপি। তো ঠিক আছে মধুমিতাজি, আপনার সাথে কথা বলে অনেক ভাল লাগলো। আর আমাদের আমি আশা
0: আমারও খুব
1: করি,
0: ভালো লাগলো,
1: হ্যাঁ
0: থ্যাংক ইউ সো মাচ,
1: আমি আশা করি কি
0: খুব ভালো
1: আমাদের
0: লাগলো।
1: লিসনারদেরকেও ভালো লেগেছে। আর লিসনারদেরকে আমি বলি কি আপনারা ওখানে কমেন্ট সেকশন থাকবে, আপনারা কমেন্ট করেন। আর মধুমিতাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি নিজের বিজি শিডিউল থেকে আমাকে টাইম দিলেন, আমার সাথে এই প্রোগ্রামটা করলেন। আমি আশা করব কি আগেও আপনার সাথে এরকম টাচে থাকি, এরকম ছোট মোটো আরও প্রোগ্রাম করব। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড আমার নমস্কার, থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ।
0: থ্যাংক ইউ।
2: সো ফ্রেন্ডস, হাউ ডিড ইউ এনজয় আওয়ার প্রোগ্রাম? শেয়ার ইয়র ফিডব্যাক উইথ আস অ্যান্ড স্টে টিউনড, উইল বি ব্যাক সুন উইথ আনাদার রাইজিং ট্যালেন্ট।